más daño con muchas gays, con mela, con el aimo, con el hombre y pirato, con chipian, churi ya pa' yo, ti, con pucho, quinta, en duque, esto pa' enchatar y autuche. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ড অ্যান্ড সাপোর্ট এডুকেশন সেন্টার হোনি সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক বই হবি স্কুল অফিস দুন সুকেই সাং সস্তা মা বিগ্রো এই আয়েরা পো বনাউনে সুবিধা পিন ছ জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছ থাও আমার মনে কাই রাগে ডাকে আর তাল নো বেতাল মহিড়ের ফির দুঃখ পাইয়েলা ঝুষে আর এ ফোন নম্বর 0-21-545-787-98-4-20-35-541 আর ভয়ো আর গুড ভেরি গুড ভেরি গুড।

আমরাই বিরাট চোখ শিপি আর চোর যা পাই তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাই তাও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারো সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রোকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মেই ব্যাংক মেই হবে স্কুল অফিস সংস্থামা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকছা কুপিন ব্যবস্থা ছয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িছ থাও ফোন নম্বর 0145547887 98 4 20 35 541 ভয় গুড ভেরি গুড।